0: Ja, Janneke Zuurbox, dat is hier niet, hè. Hij mag het afsluiten. En houdt je kadeer ook maar van de hand terug. Ja. We zullen wel zien dansen, zei van de Zuurbox.
1: La, la, la, la, la, la, la, la.
2: Καλημέρα, είμαι Αναστάσια Ατσινίκολας, είμαι Αλίσος Ρόδος, ραδιο